আকাশবাণী কার্গিল সিনা প্রোগ্রাম পুনর্গি মো জাহরা বানু সমুদ্র হানিস প্রোগ্রাম কন্ডে নেজরা রুগা সজারু রে মি সালাম দাবন যা দা গি হানিয়া রুগা সজারে সো তোমি তোমি দিশু যা মিষ্টি ববে আগ আজুকি প্রোগ্রাম সির আনিজে লে জহি বুড়ো জমুসো রে সো সে মোশ কালে কন্ডে বোজা চাইলি সিয়াত গা আবাসো বারে যা সাদো মুসে কে মানাচে গা আসনি স্টেডিয়ে যা হতে খালাইন সসে গা আসনি কুয়ে যা সিয়াতো খায়াল ছজনে তো মি দাস মুসো থে বোজি রারু গা সাজারে মি আওয়াল রাজি গিয়েস কি আশাসান্য টপিক হানো রুরাল উমেন এন্ড হেলথ ইস্যু থে কি চাইলো সিয়াতো বারে যা আসোতে লেল বনি আওজি কি চাইলি সিয়াত কাচাক জরুরি বিল থে রাজি বোঝা কি দশমানি সে ইয়ানি আসনে গামো যা চাইলি সিয়াত তো আবাসে লাই বেনাই থে কে জন তো এক ওয়াজা তো আবেনি রেনোরে বাই বরাবর নে লজন তো গা জেনি সিয়াত তো আসার বেনি ওই রেনো যা লেলো কামি গা বেনি চৌন হে চেয়র গা আবাসে লাই এনাই তো বুড়ো মুঠোরে রাজা কি সিয়াত বুড়ো বাড়ি দৌলত বিল থে আগর এক ইনসানের সিয়াত হ্যাঁ তো রোসে মুলুক তারকি বোনি গোরো বোনি কুয়ো বোনি সে বুড়ি রসে রে ছোনি আসান বিধ হে আসোতে গজু জরুরি হানি কি চাইলি সিয়াতো বারে যা কোত বেসানে মুশকাল থিউ হানেস চাইলি সিয়াতো বারে যা আসোতে বুড়ো মুঠোর আসনে চে সে গামা যা ক্রম জ্বালাও দিহান দে নাই মুলাই সে ক্রম থা তো রা গো রোজু টেমাজ বাই খোন এক মেন জুতো ইস্তেমাল ছোনি লাই জরুরি বিল সেস নালা নালা চোন হিঁচি সে রেসানি চেক আপ টাইম টেমা যা ছোনি টিকে ইউনি এখন তো সোচে শুকুর যাসনো গামা জাগা ডিসপেন্সারি হানিয়ে তো সাদে গিয়ে টাইম টাইমে যা রাবা টিকি নিউনি দাওয়াই গিনিউনি চেক আপ ছোনি গা লাই জরুরি বিল তো কত আসনো মেন মকসদ